শুনছেন এনএসকে ওয়ার্ল্ড জাপান বাংলা রেডিও সার্ভিস। এখন শুনবেন ফ্রিকোয়েন্সি ঘোষণা। রবিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণ পশ্চিম এশিয়া অঞ্চলে এই অনুষ্ঠান ইউটিসি 15 ঘটিকায় 11655 কিলোহার্টজে সম্প্রচার করা হয়। বাংলাদেশে FM তরঙ্গে এই সম্প্রচার ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজ।

যে শোনা যাচ্ছে। আমাদের সম্প্রচারের সময়সূচি এবং সর্বশেষ খবরের আরও বিস্তারিত জানার জন্য অনুগ্রহ করে আমাদের ওয়েবসাইট nhk.jp/bengali ভিজিট করুন।

টোকিও থেকে প্রচারিত এনএইচকে ওয়ার্ল্ড জাপানের বাংলা খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। পরিবেশন করব 12 জুন শুক্রবার জাপান সময় রাত 12টার খবর, বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত 9টা আর ভারতের সময় রাত 8:30। উপস্থাপনায় সঙ্গীতা রাজবংশী দাস এবং আমি অজন্তা গুপ্ত। ইরানের রাষ্ট্রপরিচালিত সম্প্রচার মাধ্যম দেশটির কেন্দ্রীয় কমান্ডের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে যে হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার প্রেস টিভি খাতাম আল আনবিয়া কেন্দ্রীয় সদর দপ্তর থেকে জারি করা এই বিবৃতিটি প্রচার করে। বিবৃতিতে বলা হয়, তেলবাহী ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজ সহ সব ধরনের নৌযানের জন্য হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করা হয়েছে। এতে আরও বলা হয়, প্রণালী অতিক্রমের যে কোনো প্রচেষ্টাকে লক্ষ্যবস্তু করা হবে। বিবৃতিতে বলা হয়, ইরানের দক্ষিণাঞ্চলীয় একটি প্রদেশে হামলা সহ যুক্তরাষ্ট্রের অব্যাহত বৈরী ক্রিয়াকলাপের জবাবে এই বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওদিকে ইরানের দাবি খণ্ডন করেছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কমান্ড জানায়, আজ রাতেও হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের যাতায়াত অব্যাহত রয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে কেন্দ্রীয় কমান্ড আরও লিখেছে, কোনো মার্কিন যুদ্ধজাহাজে হামলা হয়নি। প্রণালীতে তেহরান একটি মার্কিন যুদ্ধজাহাজে হামলা করেছে বলে ইরানি গণমাধ্যমের করা দাবিকে তারা মিথ্যা বলে প্রত্যাখ্যান করেছে। মার্কিন কেন্দ্রীয় কমান্ড জানিয়েছে, তাদের বাহিনী ইরানের একাধিক লক্ষ্যবস্তুর ওপর অতিরিক্ত আত্মরক্ষামূলক হামলা শেষ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় বুধবার রাত 9টার কিছুক্ষণ পরেই সেন্টকম সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণাটি পোস্ট করে। এতে বলা হয়েছে, মার্কিন মেরিন বাহিনী, বিমানবাহিনী এবং নৌবাহিনীর সদস্যরা আঞ্চলিক জলসীমায় চলাচলকারী মার্কিন বাহিনী ও আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজের জন্য হুমকি সৃষ্টিকারী ইরানি লক্ষ্যবস্তুতে নির্ভুল গোলাবর্ষণ করেছে। এতে আরও বলা হয়, লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল ইরান জুড়ে অবস্থিত সামরিক নজরদারি সক্ষমতা, যোগাযোগ ব্যবস্থা এবং বিমান প্রতিরক্ষা কেন্দ্রসমূহ। এতে বলা হয়, ইরানের অন্যায় ও অব্যাহত আগ্রাসনের জবাবে এই হামলা চালানো হয়েছে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি এজেন্সি বা IAEA ইরানকে তার সমৃদ্ধ ইউরেনিয়াম সম্পর্কিত তথ্য প্রকাশ করতে এবং তাদের পরিদর্শন মেনে নিতে আহ্বান জানিয়ে একটি প্রস্তাব গ্রহণ করেছে। বুধবার ভিয়েনায় অনুষ্ঠিত IAEA-র পরিচালক মণ্ডলীর এক বৈঠকে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির দাখিল করা একটি প্রস্তাবের ওপর ভোট গ্রহণ করা হয়। কূটনৈতিক সূত্রসমূহ জানাচ্ছে, প্রস্তাবটির পক্ষে 21টি ভোট পড়েছে, বিপক্ষে পড়েছে 3টি ভোট এবং 10টি সদস্য দেশ ভোটদানে বিরত ছিল। রাশিয়া, চীন ও নাইজার প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। প্রস্তাবে ইরানের প্রতি সমৃদ্ধ ইউরেনিয়াম সহ তার কাছে মজুদ পারমাণবিক উপাদান এবং সংশ্লিষ্ট স্থাপনাগুলো সম্পর্কে দ্রুত পূর্ণাঙ্গ তথ্য প্রদানের আহ্বান জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, যাচাইয়ের জন্য ইরানকে IAEA-র পরিদর্শকদের প্রবেশাধিকার দিতে হবে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছিলেন যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন ও ইসরায়েলি হামলা যাচাই কার্যক্রমকে স্থগিত করেছে এবং IAEA-র পরিদর্শকদের দেশটি ত্যাগ করতে বাধ্য করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত জুন মাসে হামলাগুলো চালিয়েছিল।

খবর প্রচারিত হচ্ছে এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে। ফিফা সভাপতি জাননি ইনফান্তিনো বলেছেন, মানুষকে স্বপ্ন দেখায় যে আয়োজন তা আর মাত্র কয়েক ঘণ্টা পরেই শুরু হবে বলে তিনি রোমাঞ্চিত বোধ করছেন।

0: তিনি বলছিলেন পুরুষদের ফুটবল বিশ্বকাপের কথা, যা বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে। এবছরের টুর্নামেন্টটি হবে এযাবৎকালের মধ্যে সবচেয়ে বড়, যেখানে 48টি দল অংশ নেবে। ইনফান্তিনো বুধবার উদ্বোধনী ম্যাচের ভেনিউ মেক্সিকো সিটি স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। টিকিটের উচ্চ মূল্য নিয়ে ওঠা অভিযোগের জবাব দেন তিনি। ইনফান্তিনো বলেন, আমরা যদি ম্যাচগুলোর টিকিট বিনামূল্যেও দিতাম, তারপরেও সেগুলো কালোবাজার আর সেকেন্ডারি মার্কেটে চলে যেত এবং হাজার হাজার ডলারে বিক্রি হতো। তিনি এও জানান যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত চলতে থাকা সত্ত্বেও ইরানি দলটি যে অংশ নিতে পারছে তাতে তিনি খুবই খুশি। ইরানের জাতীয় দলের গ্রুপ পর্বের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে খেলার কথা ছিল, তবে দলটি তাদের প্রশিক্ষণ শিবির মেক্সিকোতে সরিয়ে নিতে বাধ্য হয়েছে এবং 12 জনেরও বেশি সহায়ক কর্মীকে ভিসা দেওয়া হয়নি বলে জানা গেছে। ইনফান্তিনো বলেন, তিনি আশা করেন ইরানি দলের খেলার সময়ে একটি ইতিবাচক পরিবেশ থাকবে। একটি বহুতল আবাসিক কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে 168 জনের মৃত্যুর ঘটনায় 2টি কোম্পানি ও 7 জনের বিরুদ্ধে অভিযোগ এনেছে হংকং কর্তৃপক্ষ। গত নভেম্বরে উত্তর তাই পো জেলার ওই কমপ্লেক্সে আগুনটি লেগেছিল, যা সেখানকার 8টি ভবনের মধ্যে 7টিতে ছড়িয়ে পড়েছিল। তদন্তকারী কর্তৃপক্ষ জানিয়েছে যে অগ্নিকাণ্ডের সময় ঘটনাস্থলে সংস্কার কাজে জড়িত 2টি কোম্পানি ও 7 জন ব্যক্তির বিরুদ্ধে তারা বুধবার অনিচ্ছাকৃত মানব হত্যাসহ মোট 25টি অভিযোগ এনেছে। কোম্পানি দুটির একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ও অপরটি একটি পরামর্শক সংস্থা। এক সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে, দায়িত্বপ্রাপ্তরা প্রকল্পটির যথাযথ তদারকি করতে এবং নির্মাণ সামগ্রী ও পদ্ধতিগুলো প্রয়োজনীয় নিরাপত্তা মান পূরণ করছে কি না তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন। তারা আরও বলেছে, এই ব্যর্থতার কারণেই হয়তো আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে, যার ফলে বহু মানুষের প্রাণহানি ঘটেছে। কর্তৃপক্ষ প্রকল্পটিতে নানা অনিয়মের অভিযোগও করেছে, যার মধ্যে রয়েছে টেন্ডারিং প্রক্রিয়ার সময় একটি মিথ্যা প্রতিবেদন জমা দেওয়া এবং পরিদর্শন যথাযথভাবে সম্পন্ন হয়েছে বলে মিথ্যা দাবি করা। টয়োটা মোটরের একটি বার্ষিক প্রতিবেদন থেকে জানা গেছে যে চেয়ারম্যান তোয়োদা আকিও 2025 অর্থবছরের জন্য বোর্ড পরিচালক হিসেবে 2.1 বিলিয়ন ইয়েন বা প্রায় $13 মিলিয়ন পেয়েছেন। এই অঙ্ক আগের বছরের তুলনায় 8% বেশি এবং টয়োটার কোনো নির্বাহীকে দেওয়া এযাবৎকালের সর্বোচ্চ বেতন। গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে যে চেয়ারম্যানের পদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বেতন কাঠামো নিয়ে আলোচনার পর এবং অন্যান্য বৈশ্বিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের বেতনের সঙ্গে তুলনা করার পরেই তারা এই অর্থের পরিমাণ সংশোধন করে নিয়েছে। এপ্রিলে ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করা কোম্পানির প্রাক্তন সিইও সাতো কোজি একই অর্থবছরে পেয়েছেন 800 মিলিয়ন ইয়েনের কিছু বেশি বা প্রায় $5 মিলিয়ন।
1: এনএচকে ওয়ার্ল্ড জাপান থেকে সম্প্রচারিত বাংলা খবর এখানেই শেষ হল। এরপর রয়েছে সহজে জাপানি ভাষা।
2: আপনারা টোকিও থেকে প্রচারিত এনএচকে ওয়ার্ল্ড জাপান বাংলা সার্ভিসের খবর ও অনুষ্ঠান শুনছেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11655 কিলোহার্টজে। এছাড়া এই খবর ও অনুষ্ঠান FM তরঙ্গে ঢাকায় 104, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহীতে 88.8, রংপুরে 105.6, সিলেটে 105.2 এবং কুমিল্লায় 101.2 মেগাহার্টজে শোনা যাচ্ছে। ইন্টারনেটে আমাদের খবর ও অনুষ্ঠান শুনতে পাচ্ছেন nhk.jp/bengali এই ঠিকানায়। শুনছেন স্যাটেলাইটেও।

0: শ্রোতা বন্ধু, এনএইচকে ওয়ার্ল্ড জাপান থেকে প্রচারিত সহজে জাপানি ভাষা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমি তনুশ্রী বিশ্বাস,
1: আর যথারীতি সঙ্গে আছি আমি হিরক খান। আসুন আমরা একসঙ্গে জাপানি ভাষা শিখি।
0: আজ এই আসরের 15তম পাঠে শেখা হবে কিভাবে আপনি ট্যাক্সি ড্রাইভারকে আপনার গন্তব্যের কথা বলবেন।
1: বন্ধুরা, শুরুতেই চলুন আসরের মূল কাহিনীতে চলে যাই। চীন থেকে আসা ফটো

0: ফটোগ্রাফার মিয়া আজ নাগানো জেলায় এসেছে উষ্ণ প্রস্রবণের ছবি তুলতে। সে জিগোকুদানি ইয়াইন কোয়েন নামের এক পার্কে যাওয়ার জন্য ট্যাক্সি ভাড়া করার চেষ্টা করছে। বিখ্যাত এই পর্যটন স্থানে বন্য বানরেরা শীতকালে উষ্ণ প্রস্রবণে স্নান করতে নামে।
1: তাহলে শুনুন 15তম পাঠের কথোপকথন।
2: 猿の温泉までお願いします。
3: はい、わかりました。こちらは初めてですか？
2: はい、初めてです。猿の写真を撮りに行きます。
3: そうですか。今日は寒いから猿がたくさん温泉に入ってますよ。
1: エバリエルプロティティバッコボジャーチェスタカラジャー。
0: ট্যাক্সি চালক জানতে চাইলেন
4: দো চিরা মাদে,
1: কোথায় যাবেন।
0: মিয়া তার গন্তব্যের কথা তাকে জানালো এভাবে,
2: সারুনো ওনসেন মাদে ওনেগাই শিমাস,
1: সারুনো ওনসেন নিয়ে চলুন প্লিজ।
0: ট্যাক্সি চালক তখন বললেন,
3: হাই ওয়াকারিমাশিতা,
1: ঠিক আছে।
3: কোচিরা হাজিমেতে দেসুকা,
1: এখানে প্রথমবার এসেছেন বুঝি।
0: মিয়া উত্তরে বলল,
2: হাই হাজিমেতে দেসু,
1: হ্যাঁ প্রথমবার এসেছি।
2: সারুনো শাশিন ও তোরি নি ইকিমাসু,
1: আমি বানরদের ছবি তুলতে যাচ্ছি।
0: চালক বললেন,
3: সো দেসু কা,
1: আচ্ছা তাই নাকি।
3: কিউ ওয়া সামুই কারা সারু গা তাকসান ওনসেন নি হাইতে মাসু ইয়ো।
1: আজ বেশ ঠান্ডা পড়ায় বিপুল সংখ্যক বানর উষ্ণ প্রস্রবণে স্নান করতে নামবে।
0: উষ্ণ প্রস্রবণে স্নান করতে নামা বানরগুলো তুষার বানর নামে ব্যাপকভাবে পরিচিত।
1: এই পার্ক পার্বত্য অঞ্চলের গভীরে অবস্থিত। শীতকালে এলাকাটি তুষারাবৃত হয়ে পড়লে সেখানে পৌঁছা বেশ কঠিন হয়ে দাঁড়ায়। কিন্তু তারপরেও দেশ বিদেশের বহু পর্যটক এই দুঃসাধ্য কাজটি করেন। আমাদের আজকের মূল বাক্য হচ্ছে, সারুনো ওনসেন নিয়ে যান প্লিজ।
2: সারুনো ওনসেন মাদে ওনেগাই শিমাসু।
1: এই বাক্যটির গঠনশৈলী মনে রাখলে আপনি ট্যাক্সি চালককে আপনার গন্তব্যের কথা জানাতে পারবেন। এবারে বাক্যটির অর্থ জেনে নেওয়া যাক।
5: সারুনো ওনসেন
1: মানে হল বানরদের উষ্ণ প্রস্রবণ। লক্ষ্য করুন,
5: সারু
1: অর্থাৎ বানর এবং
5: ওনসেন
1: বা উষ্ণ প্রস্রবণ কথাগুলোর মাঝে পার্টিকেল নো ব্যবহার করে এই দুটি বিশেষ্যকে যুক্ত করা হয়েছে। এখানে মূলত প্রথম বিশেষ্য দ্বিতীয়টিকে গুণান্বিত করেছে। এরপর
5: মাদে
1: হচ্ছে আরেকটি পার্টিকেল যার অর্থ পর্যন্ত, আর
5: ওনেগাইশিমাসু
1: মানে হল প্লিজ বা দয়া করে, অনুগ্রহ করে ইত্যাদি। কারো সহায়তা চেয়ে অনুরোধ জানানোর ক্ষেত্রে এটি ব্যবহার করা যায়। এবারে আজকের শিক্ষণীয় পয়েন্ট। চালককে আপনার গন্তব্যের কথা বলার সময় প্রথমে আপনার গন্তব্যের নামটির সঙ্গে জুড়ে দিন
5: মাদে
1: এবং তারপর বলুন
5: ওনেগাই শিমাসু।
0: বুঝতে পেরেছেন তো শ্রোতা বন্ধুরা? তাহলে এবার শুনে শুনে বলুন,
5: ওনেগাই শিমাসু, সারু নো ওনসেন মাদে ওনেগাই শিমাসু, সারু নো ওনসেন মাদে ওনেগাই শিমাসু।
1: এবারে আসুন একজন ট্যাক্সি চালক আর যাত্রীর মধ্যে একটি নমুনা কথোপকথন শুনি।
6: দোচিরা মাদে দেসু কা?
7: কুকো মাদে ওনেগাই শিমাসু।
1: কথাগুলোর অর্থ এবারে জেনে নেওয়া যাক।
6: দোচিরা মাদে দেসু কা?
0: কোথায় যাবেন?
1: এখানে
5: দোচিরা মাদে
1: কথাটির মধ্যে
5: দোচিরা
1: হল একটি প্রশ্নবোধক সর্বনাম যার অর্থ কোথায়। একই অর্থবোধক
5: দোকো
1: শব্দটির তুলনায় এটি আরও বেশি মার্জিত। নমুনা সংলাপে এর পরে আছে যাত্রীর উত্তর,
7: কুকো মাদে ওনেগাই শিমাসু,
0: এয়ারপোর্টে নিয়ে চলুন প্লিজ।
5: কুকো
1: শব্দটির অর্থ এয়ারপোর্ট।
0: ঠিক আছে বন্ধুরা, এবারে আপনারাও চেষ্টা করুন।
5: কুকো, কুকো মাদে ওনেগাই শিমাসু।
1: আচ্ছা, এবারে অন্য কোনো গন্তব্য নিয়ে অনুশীলন করা যাক। মনে করুন আপনি টোকিও স্কাইট্রি যাওয়ার জন্য একটি ট্যাক্সিতে উঠেছেন। টোকিও স্কাইট্রি কথাটির জাপানি উচ্চারণ হল
5: টোকিও স্কাইট্রি। 東京スカイツリー。
1: エバタホレチェスタコレデクント、チャロケアプニーキーボルベン。
2: 東京スカイツリーまでお願いします。
0: কোনো কোনো ক্ষেত্রে হয়তো আপনি গন্তব্যে যাওয়ার লিখিত পথ নির্দেশনা অথবা মানচিত্র চালককে দেখাতে চাইবেন।
1: হ্যাঁ, আর এরকম কোনো ক্ষেত্রে মনে করুন আপনি একটি মানচিত্রে কোনো সুনির্দিষ্ট হোটেলের নাম দেখিয়ে চালককে বলতে চাইলেন, আমাকে এই হোটেলে নিয়ে চলুন প্লিজ। এক্ষেত্রে এই হোটেল কথাটির জাপানি যদি হয়
5: কোনো হোটেল, কোনো হোটেল,
1: তাহলে পুরো বাক্যটি কি হবে বলুন তো।
7: このホテルまでお願いします。
1: えばれ、あるしきパーボ。あちけるかとぽかとね、あぷならしゅねちん。
5: お願いします。
1: かたて。ロクジョネルかすてけ、たっこにくばべ、このしゅびだば、しょほじゅぎたぺてちゃいれ、えてけ、きばべ、ばぼはこってはべ、たにえ、あじえおんしかたはべ。
5: お願いします。
1: কথাটির আগে যে কোনো বিশেষ পদ লাগিয়ে দিলে সে জিনিসটি পাওয়ার অনুরোধ আপনি প্রকাশ করতে পারেন। যেমন ধরুন, হোটেল থেকে চেক আউট করতে আপনি বলতে পারেন
5: চেক আউট お願いします।
1: আবার রেস্তোরাঁ বা কফি শপে গিয়ে এক কাপ কফি অর্ডার করার ক্ষেত্রেও এটি বলতে পারেন। কফি শব্দটির জাপানি উচ্চারণ
5: কোহি, কোহি।
1: কাজেই আমাকে এক কাপ কফি দিন প্লিজ, এই কথাটির জাপানি হবে
5: コーヒーお願いします。
1: あちゃ、レストランビルちゃうしまいきぼるべん。ビル、こたてる、ジャパニーほろ。
5: お会計、お会計。
1: かぜい、せけって、あっにぼってぱれん。
5: お会計お願いします。
1: まね、あまけ、ビルティ、でん、プリーズ。
0: ボンドラ、しゅねしゅねぼるん。
5: チェックアウトお願いします。コーヒーお願いします。お会計お願いします。
1: エポジャイアムラアルエグバシュネネボアチケルパティコトポコトン。
3: どちらまで？
2: 猿の温泉までお願いします。
3: はい、わかりました。こちらは初めてですか？
2: はい、初めてです。猿の写真を撮りに行きます。
3: そうですか。今日は寒いから、猿がたくさん温泉に入ってますよ。
4: ハルさんの知恵袋。
0: エバレ、ハルさんのパラモシルジュリー。エテアジ、アムラジャパネタクシーにえアロチョナコルボ。
1: জাপানে গাড়ি ভাড়া প্রধানত দূরত্বের ভিত্তিতেই নির্ধারিত হয়। অতিক্রান্ত দূরত্ব এবং প্রযোজ্য ভাড়া মিটারে ভেসে ওঠে, কাজেই ভাড়া নিয়ে দর কষাকষির কোনো অবকাশ নেই।
0: ট্যাক্সি কিভাবে পাওয়া যায়?
1: বেশিরভাগ এয়ারপোর্ট, স্টেশন, হোটেল এবং পর্যটন স্থানে ট্যাক্সি স্ট্যান্ড থাকে, যেখান থেকে সহজেই ট্যাক্সি পেতে পারেন। শহরাঞ্চলে রাস্তায় খালি ট্যাক্সি আসতে দেখে হাত তুললেই সেগুলো থামবে।
0: আচ্ছা দিদি, ট্যাক্সি বেশ সুবিধাজনক, কিন্তু বড় বড় নগরীতে যানজটের কারণে ভ্রমণের সময়টুকু প্রত্যাশার চেয়েও বেশি হয়ে দাঁড়ায়।
1: ঠিকই বলেছেন। তাছাড়া ভ্রমণের সময় বেড়ে যেতে থাকলে ভাড়াও সে অনুযায়ী বাড়তে থাকবে। বন্ধুরা, সহজে জাপানি ভাষার আজকের আসর কেমন লাগলো জানাবেন। কিন্তু
0: আগামী আসরেও সঙ্গেই থাকবেন আশা করি।